0: নাম্বারটা কি কলে 9101772513।
1: টাটা স্টিল আসিয়ানাত উপলব্ধ লোহারর রডহে একমাত্র ভূমিকম্প প্রতিরোধী রড। প্রয়োজনের যোগাযোগ করক 9101772513 নম্বরত। নগর এলফিনস্টোন চারিআলির দক্ষিণপাত বাস আস্থানের সমীপত।
2: অনুষ্ঠানত এবার আগবাইছো খগেন মহন্তর কণ্ঠর এটি গীত। গীতর কথা কেশব মহন্তৰ।

0: সরকারি সাহায্য, সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্যে ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
1: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
0: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটি।
3: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি?
4: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
3: তার মানে?
4: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
3: তাত কি হয়?
4: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
3: মানে
4: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহায়।
3: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটি।
5: গীতিমালিকা অনুষ্ঠানত এইবাৰ শুনাইছো পাৰুল দেৱীৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা বংকিম শৰ্মাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানৰ শেষত শুনক জেবিন সুলতানৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা মৃণাল চৌধুৰীৰ, প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ।

0: এই মূৰ্তি আৰু ভাগৱত শব্দ দুটিয়ে পূৰ্বৰ অগ্নিদগ্ধ কীৰ্তনঘৰৰ ভেটিত সম্প্ৰতি উদ্ধাৰ হোৱা বৃহৎ বিষ্ণু বাসুদেৱৰ প্ৰস্তৰ মূৰ্তি আৰু চিত্ৰ ভাগৱত নামেৰে বিখ্যাত সচিত্ৰ দশম স্কন্দ ভাগৱতক বুজাইছে। বালি সত্ৰৰ বিষয়ে আঠটি শ্লোকত বৰ্ণিত হৈছে এনেদৰে:
1: বেদ শাস্ত্ৰ প্ৰসিদ্ধস্য দেৱস্য পৰমাত্মন অঙ্গুষ্ঠমাত্রকায়স্য যত্রাস্তি প্রতিরূপকম অক্ষরৈরতিসূসূক্ষ্মৈ লিখিতং স্থাপিতং তথা পুটেশ্বরণময়ী দিব্যে অঙ্গুষ্ঠমাত্রসন্নিতে বিষ্ণুসহস্রনামাখ্যং পুস্তকমতিপাবনম নিদানং নামধর্মস্য গুরুণামপি সম্মতম তথৈব চিরমারাধ্যং ভক্তিমার্গানুসারিণাম সচিত্রং শোভনং শম্যং নানাবর্ণ সমন্বিতম যত্রাস্তি জগতি খ্যাতং বহুকালাৎ সুরক্ষিতম পুণ্যং ভাগবত শাস্ত্রং ভক্তিমার্গ বিধায়কম নারোয়া বালিশত্রাখ্যং তদিদং সুমনোহরম আশ্রমং সাধুভক্তানং বিদ্বজ্জন সমাশ্রিতম স্থাপিতং শুদ্ধ ভক্তেন দামোদর সুজন্মনা শ্রী শ্রী শঙ্করদেবস্য পরিণপ্ত্রা সুমেধশ শ্রী শ্রী শঙ্করদেবস্য শ্রীপ্রদরেণু সমুজ্জ্বলম গুরুশ্রণান মহাপূত পাদপ্রস্তর মণ্ডিতম।

শ্রোতাসকল, অহা 13 জুলাই সোমবারে দিনের 10 বজাত আমার আকাশবাণী নগাঁও কেন্দ্রের স্টুডিওর মজিয়াত উপস্থিত থাকিব নগাঁওর বিশিষ্ট কণ্ঠশিল্পী নির্মালী দেবী বৰা।

লুই তত ভটুঙায় ওলাল শিহু, আজি বলে রঙালী বিহু বিহু, হে লুই তত ভটুঙায় ওলাল শিহু, আজি বলে রঙালী বিহু বিহু, যেন লেটেকুরে থোক হে দল দোপ দল দোপ হেন্দল দোপ, ধেমালি চাই যা ধেমালি চা। সমাজৰ পথাৰত কোন খেলুৱৈয়ে কাক বা সাজিছে ধোপ, ৰাইজৰ এই গাল লোক দল দোপ দল দোপ হেন্দল দোপ, ধেমালি চাই যা ধেমালি চা। ইফালে দি লঠিয়াই ৰংমন ভদিয়াক, ইফালে দি লঠিয়াই তোক নাজিতৰা, ইফালে দি লঠিয়াই তোক।

ইব কুরবার রণ বলিয়াই হে উজ্জান বোমারে গুনগান বখানি নুকবি ভনি তয় মুখ বলো রণ হলে খামকি রণ হলে গামকি মরিব দেখর হেল।

Rai your eiga look, dol dop, handle dop. Rai your eiga look, dol dop, handle dop. Dhemali sai ja, dhemali sa. Ei boati huti tik o, aita bheti baje nuari, aita bheta bhange ghane ghane. বটি খুটিটি কো আইতা ভেটি বজে নোয়ারি আইতা ভেটা ভাঙে ঘনে ঘনে।

সহায় করা, শিক্ষা সমাপ্ত করে কর্মসংস্থান লাভ করার আগতে আগর সময়সাত 48,366 স্নাতক ডিগ্রিধারীক মাহে 2,500 টাকা করে আর্থিক সাহায্য প্রদানের জীবন প্রেরণা নামের আসনি আমি সেপ্টেম্বর মাহর পুনের আরম্ভ করি। 2026-27 শিক্ষাবর্ষত মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনির অধীনত সাহায্যের ধন হস্তান্তর প্রক্রিয়া 2026 সনের অক্টোবর মাহর আরম্ভ হব। শিক্ষার্থী সকলে আগস্ট মাহর আবেদন পত্র সমূহ পূরণ করিব পারিব। মই অত্যন্ত আনন্দরে ঘোষণা করো যে এতিয়ারে পৰা মুখ্যমন্ত্রীর নিযুত বাবু আসনিখনও সরকারের এখন নিয়মীয়া আসনি হব। এতিয়ালৈকে আমি এই দুইখন আসনির অধীনত 5,46,479 শিক্ষার্থীক 374 কোটি টাকা বিতরণ করেছ। 2026-27 বর্ষর এই আসনির জড়িয়ে উপকৃত হবল শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5,30,718। এই বছর ডক্টর বাণীকান্ত কাকতি মেধা বটার অধীনত প্রায় 18,000 শিক্ষার্থীর স্কুটি লাভ করিব। শৈক্ষিক সাহায্যের সমতাপূর্ণ বিতরণ সুনিশ্চিত করবলৈ লাভ করা নম্বরের এক নির্দিষ্ট শতকরা হারতে যাতে সাহায্য সীমাবদ্ধ হয়ে না থাকে আর অধিক সংখ্যক যোগ্য শিক্ষার্থী উপকৃত হব পারে তার বাবে এই আসনির অধীনের বর্তমানের স্কুটি বিতরণ প্রক্রিয়া অহা শিক্ষাবর্ষের পর বন্ধ করা হব। ইয়ার অধীনত উপলব্ধ ধন নিযুত মাইনা আর নিযুত বাবু আসনির দুখনের শক্তিশালীকরণ আর সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবহার করা হব। আগস্ট মাহর মর নববৈষ্ণব ধর্মীয় পরম্পরাত আধ্যাত্মিক গুরু আর সত্র পরিচালনার অবিচ্ছেদ্য অঙ্গস্বরূপ 621 উদাসীন ভকতর মাহিলি 1,500 টাকার আর্থিক সাহায্য প্রদানের পুনের আরম্ভ করি। আমার সরকারে মুখ্যমন্ত্রীর কৃষি সাহজুলি যোজনার জড়িয়ে ক্ষুদ্র আর উপান্ত কৃষকসল সাহায্য প্রদান ব্যবস্থা অব্যাহত রাখিছে। এই আসনির অধীনত পিএম কিষাণ আসনির সহিতে সংগতি রাখি প্রতিগী যোগ্য ক্ষুদ্র আর উপান্ত কৃষকর বছরি 11,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়। আমার সরকারে এক সম্প্রসারিত ক্রয় কার্যসূচীর জড়িয়ে কৃষকসলক যথোচিত মূল্য প্রসুনিশ্চিত করেছে। 2025-26 বর্ষর ন্যূনতম সমর্থন মূল্যর উপরও অতিরিক্ত রাজ্যিক প্রেরণামূলক রাজসাহায্যর জড়িয়ে কৃষকসলের পরা 8,00,000 মেট্রিক টনতকৈ অধিক ধান ক্রয় করা হয়েছিল। আমি ধান আর মাকৈর ক্ষেত্রে প্রতি কুইন্টলত 200 টাকা আর সরিয়হর ক্ষেত্রে প্রতি কুইন্টলত 300 টাকাক অতিরিক্ত রাজসাহায্য অব্যাহত রাখি। আমার সরকারে গ্যাপ সাপোর্ট স্কিমর জড়িয়ে প্রতি লিটার গাখীরত 5 টাকাক সাহায্য প্রদান করে দুগ্ধপালকসক সহায় আগবরত অব্যাহত রাখব। ইয়ার ফলত প্রতি মাহে প্রায় 25,000 দুগ্ধপালক উপকৃত হয়। এই আসনি রূপায়ণের ফলস্বরূপে সংগঠিত খণ্ডর দ্বারা দুগ্ধ ক্রয়ের পরিমাণ প্রতিদিনে 97,554 লিটারের 1,43,035 লিটারল বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধির হার হয়েছে 47%। আমার সরকারে অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অন্যান্য পিছপরা শ্রেণী, চাহ জনগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায় আর দিব্যাঙ্গজনের মেধাবী শিক্ষার্থীসলক জলপানি, শৈক্ষিক উদগনি আর প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে সাহায্য প্রদান কার্যসূচীর জড়িয়ে সহায় আগবাই যাব। 2026-27 বর্ষর এই জলপানি আর সাহায্য আসনির জড়িয়ে 3,75,000 অধিক ছাত্র ছাত্রী উপকৃত হব বলে আশা করা হয়েছে। আমি চাহ বাগিচার গর্ভবতী মহিলা শ্রমিকসলের উন্নত মাতৃত্বকালীন যত্ন আর পরিপুষ্টি নিশ্চিত করবল 15,000 টাকার আর্থিক সাহায্য প্রদান ব্যবস্থা অব্যাহত রাখি। 2025-26 বর্ষত এই আসনির অধীনত চাহ বাগিচা এলাকাত 32,882 গর্ভবতী মহিলা শ্রমিকলৈ সাহায্য আগবঢ়া হয়েছে আর এই বছর প্রায় 35,000 এনে মহিলা উপকৃত হব বলে আমি আশা রাখিছো। আমি HIV/AIDS দ্বারা প্রভাবিত পরিয়াল সমূহের লক্ষ্য নির্ধারিত সামাজিক সাহায্য পুনের আরম্ভ করি, যত যোগ্য সংক্রমিত আক্রান্ত শিশু আর মৃত HIV/AIDS রোগীর বিধবা পত্নী সকলক 1,00,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হব। 2026-27 বর্ষর বাবে এই আসনির অধীনত প্রায় 140 শিশু আর বিধবা মহিলায় এনে লাভালাভ পাব বলে আশা করা হয়েছে। অধ্যক্ষ মহোদয়,
বিভিন্ন হিতাধিকারী খামরি আমার সরকারে লওয়া

কোন জলবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনা আর রূপায়ণ বিভিন্ন পর্যায়ত আছে। ইয়ার জড়িয়ে ইতিহাস প্রথমবারের বাবে বিদ্যুৎ রাহি হওয়া রাজ্য হিসাবে পরিগণিত হওয়ার দিকত অগ্রসর হয়েছে। আমার সরকারে বৃহৎ পরিমাণের নবীকরণযুক্ত শক্তির সংযোগ আর বহনক্ষম উদ্যোগিক বিকাশ নিশ্চিত করার বাবে পাম্প স্টোরেজ পাওয়ার প্রকল্প সমূহ সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। রাজ্যত মুঠ 4,900 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4টা PSP প্রকল্প অনুমোদিত হয়েছে। ইয়াৰে প্রায় 27,100 কোটি টাকার ব্যক্তিগত বিনিয়োগের সম্ভাবনা আছে। অহা 5 বছর আমি 15,000 সার্কিট কিলোমিটার সঞ্চালন আর বিতরণ লাইন, 120টা নতুন উপকেন্দ্র আর 20,000 উচ্চ ক্ষমতার বিতরণ ট্রান্সফর্মার সংযোজনের জড়িয়ে বিদ্যুৎ নেটওয়ার্ক শক্তিশালী করম। বিদ্যুৎ সঞ্চালন আর বিতরণের ক্ষেত্র হওয়া ক্ষতি ইতিমধ্যে 13.4% হ্রাস করা হয়েছে। ই রাষ্ট্রীয় গড়তক কম। আমার সরকারে অহা কেই বছর এই ক্ষতি আরো হ্রাস করে 6% আনার লক্ষ্য নির্ধারণ করেছে। নগর উন্নয়ন অভিযান এরট্রোপলিস গুয়াহাটি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্থায়ী অর্থনৈতিক বিকাশের বাবে নগরিয়া বিকাশ কেন্দ্র গড়ি তোলাতো অতি প্রয়োজন, যে বিনিয়োগের প্রতি আকর্ষণ করার লগতে কর্মসংস্থাপন সৃষ্টি করিব পারে। নয়ডার বিকাশের জড়িয়ে উত্তর প্রদেশে এক উল্লেখযোগ্য অর্থনৈতিক রূপান্তরের সাক্ষী হয়েছে। হরিয়ানার গুরুগ্রাম আর পশ্চিমবঙ্গের নিউ টাউন কলিকতার বিকাশের জড়িয়েও অনুরূপ নিদর্শন দাঙি ধরেছে। অর্থনীতির সম্ভাবনা সম্পূর্ণরূপে বিকশিত করে ইয়ার যুব প্রজন্মর অধিক সুযোগ সৃষ্টি করবলে হলে এনে ধরনের বিকাশ কেন্দ্র গড়ি তোলা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে মই লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরক কেন্দ্রবিন্দু হিসাবে লৈ ইয়ার চৌপাশে এরট্রোপলিস গড়ি তোলার প্রস্তাব আগবাইছ। বিমানবন্দরের ওসর ব্রহ্মপুত্রের উপর নির্মাণ নতুন দলংখনে এই নগর উন্নয়নক অধিক গতি প্রদান করিব। এই প্রকল্পটো অসম সরকারের এক বিশেষ উদ্দেশ্যবাহী সংস্থা গুয়াহাটি উপগ্রহীয় শহর উন্নয়ন প্রাধিকরণের জড়িয়ে রূপায়ণ করা হব। উন্নয়নের সুফল সমূহ পোনপটিয়াভাবে জনসাধারণে লাভ করা সুনিশ্চিত করবরক ই হব সরকারের 100% মালিকানাধীন প্রকল্প। বিশ্বমানের আন্তঃগাঁথনি, ঔদ্যোগিক আর বাণিজ্যিক কেন্দ্র লগতে আধুনিক সামাজিক সুবিধার সমৃদ্ধ এই নগরিয়া কেন্দ্রটি ভবিষ্যৎ বিনিয়োগ আর কর্মসংস্থানের ক্ষেত্র এক প্রধান কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করিব। ভবিষ্যৎ প্রজন্মর বিকাশ আর সমৃদ্ধির বাবে এই রূপান্তরকারী পদক্ষেপ সফল তুলিবলৈ মই অসমের জনসাধারণের সহায় সহযোগিতা বিনম্রভাবে কামনা করছো। রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করার উদ্দেশ্যে মই উপগ্রহীয় শহর প্রকল্পের ভূমি অধিগ্রহণের বাবে 2,100 কোটি টাকার আবন্টন দিছো। জলসিঞ্চন আর কৃষির সমন্বয়, অধ্যক্ষ মহোদয়, অসমৰ প্রচুর জলসম্পদে পরিপূর্ণ বানমুক্ত অসম অভিযানের বৃহৎ সফলতা লাভ করার পিছত এতিয়া আমার জলসম্পদ সমূহক উৎপাদনশীল কার্যত ব্যবহার করবলৈ জলসিঞ্চন খণ্ডর উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করছো। বহু বছর ধরে জলসিঞ্চন খণ্ডটোয় পাবলগিয়া গুরুত্ব লাভ করা নাছিল। আমার সরকারের এই স্থিতি সলনি করবলৈ দৃঢ়প্রতিজ্ঞ। বারিষা কালত বানপানী আর আবদ্ধ হয়ে থাকা পানির বাবে মুকলি নলার জড়িয়ে করা জলসিঞ্চন অসমত কার্যক্ষম নহয় বলে প্রমাণিত হয়েছে। এই নলাসমূহক মেরামতি আর রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল হওয়ার লগতে ইয়ার বাবে দীঘলিয়া সময়ের প্রয়োজন হয়। মই অতি আনন্দরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সেই দূরদর্শী তথা বলিষ্ঠ পদক্ষেপের কথা ঘোষণা করব বিচারিছো, যার অধীনত এতিয়ারেপরা জলসিঞ্চনের বাবে উচ্চ চাপযুক্ত পাইপলাইনের বিতরণ নেটওয়ার্কের ব্যবস্থা গ্রহণ করা হব। উচ্চ চাপযুক্ত পাইপলাইনের বিতরণ নেটওয়ার্কের ফলত কেবল ভূমি অধিগ্রহণের খরচ বা পানির অপচয় হ্রাস পাই নহয়, বরঞ্চ ইয়ার জড়িয়ে প্রকল্প সমূহ ক্ষিপ্রতার রূপায়ণ করার অতিরিক্ত সুবিধাও পাওয়া যাব। ই অতি কম সময়ের ভিতর রাজ্যের কৃষিখণ্ডলৈ এক অভূতপূর্ব বিপ্লব কড়িয়ায় আনিব। পাইপলাইনযুক্ত বিতরণ নেটওয়ার্কের সহিতে ক্ষুদ্র আর মজলিয়া উত্তোলিত জলসিঞ্চন আসনিসমূহ চিনাক্ত আর রূপায়ণ করবলৈ বরাক, সোৱণশিৰি, মানা

বেকী, পুঠিমারি, জিয়াবরলি, ধনশিৰি, কপিলি আদির দরে নদীত খরাং বতরত ভূপৃষ্ঠর পানির উপলব্ধতার এক বিতং মূল্যায়ন করা হব। এই লক্ষ্যত উপনীত হবর বাবে আমার সরকারে অহা পাঁচ বছরত প্রায় 3,000 কোটির পৰা 4,000 কোটি টকার আনুমানিক বিনিয়োগে উচ্চাকাঙ্ক্ষী জলসিঞ্চন সম্প্রসারণ কার্যসূচী হাতত লওয়ার প্রস্তাব গ্রহণ করেছে। এই বিনিয়োগের ধন গ্রাম্য অর্থনীতির উন্নয়ন পুঁজি, বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্প, কেন্দ্রীয় খণ্ডর আসনি আর রাজ্যিক বাজেটের সম্পদ রাশির সদ ব্যবহার করে সংগ্রহ করা হব। চলিত বর্ষত অগ্রাধিকার লাভ করবল অঞ্চল, উপযুক্ত জলসিঞ্চনের আর্হি, বিবেচনাধীন প্রকল্প আর বিত্তীয় বিকল্প সমূহক চিনাক্ত করে এক ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করা হব। ইয়ার বাবে মই চলিত বর্ষত 200 কোটি টাকা ধার্য করেছো। পরবর্তী বছর সময় এই পরিকল্পনা পর্যায়ক্রমে আর সময়সীমার ভিতর রূপায়ণ করবল পর্যাপ্ত বাজেট আবন্টন করা হব। নাবার্ডর প্রায় 100 কোটি টাকার সাহায্যে আমি উচ্চ মূল্যর রপ্তানিযুক্ত শস্যর বাবে জৈবিক প্রমাণীকরণ আর রপ্তানিকারী সকলের পরিবহন সাহায্য প্রদান কার্য সরল করে তুলিম। এই লক্ষ্যত উপনীত হবলে আমি গুয়াহাটীত এক এয়ার কার্গো সুবিধাকে ধরে রপ্তানি সম্পর্কীয় লজিস্টিক ব্যবস্থাটুক অধিক শক্তিশালী করম। কৃষক উৎপাদক সংগঠনসমূহক আধুনিক বজারমুখী কৃষি অর্থনীতির মূল ভেটি হিসাবে স্বীকৃত দিয়ে আমার সরকারে কৃষি যান্ত্রিকীকরণ, মূল্য সংযোজন, শস্য চপোৱাৰ পিছত আন্তঃগাঁথনি আর ব্যবসায় সম্প্রসারণের বাবে মুখ্যমন্ত্রীর উৎকর্ষ যোজনা আরম্ভ করেছে। ইয়ার প্রথম পর্যায়ত 2025-26 বর্ষত 254টা FPO FPSCক 12 লাখ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হয়েছিল। আমি চলিত বর্ষত প্রতিটি FPO FPSCক 3 লাখ টাকার সাহায্য প্রদান করিম। ইয়ার উপরি এই বছর 15 কোটি টাকা বয়ে আরো 100টা FPO FPSCক উৎকর্ষ যোজনার আওতালে অনা হব। আমার সরকারে অসম চাহ উদ্যোগ বিশেষ উদগনি আসনির জড়িয়ে চাহ খেতিয়কসলক অধিক সহায় আগবাব, অধিক মূল্য সংযোজন করার বাবে উদগনি যোগাবলে তথা অসমৰ চাহৰ রপ্তানি বৃদ্ধি করার উদ্দেশ্যে অর্থডক্স আর বিশেষ চাহৰ শ্রেণীত এতিয়ারপ্রা মাছা চাহক অন্তর্ভুক্ত করা হব। 2021-22 বর্ষত 4,39,00,000 কিলোগ্রামের তুলনাত অসমৰ অর্থডক্স চাহৰ উৎপাদন বৃদ্ধি পায় 2025-26 বর্ষত প্রায় 8 কোটি কিলোগ্রাম হয় গৈ, যি বিগত 4 বছৰত 80% অধিক। উৎকৃষ্টমানৰ মাছা চাহৰ সফল উৎপাদনৰ জৰিয়তে অসমে চাহ খণ্ডৰ মূল্য সংযোজনৰ দিশত এক গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। ইয়াৰ প্ৰথমটো অংক গুৱাহাটী চাহ নিলাম কেন্দ্ৰৰ জৰিয়তে প্ৰতি কিলোগ্ৰামত প্ৰায় 3,000 টকা দৰত বিক্ৰী কৰা হৈছিল। অৰ্থডক্স আৰু বিশেষ চাহৰ উৎপাদনৰ ক্ষেত্ৰত প্ৰদান কৰা ৰাজসাহায্য প্ৰতি কেজিত 10 টকাৰ পৰা 15 টকালৈ বৃদ্ধি করা হয়েছে। ইয়ার উপরি স্বীকৃত রপ্তানি মাধ্যমের জড়িয়ে পোনপটিয়াভাবে রপ্তানি করা রপ্তানিযোগ্য উৎকৃষ্টমানের CTC চাহর বাবে প্রতি কেজিত 3 টকাক নতুন রাজসাহায্য প্রবর্তন করা হব, যে বৈদেশিক মুদ্রা উপার্জনত অরিহণা যোগাব। আরোগ্য অসম, সুস্থ অসম, এক স্বাস্থ্যকর ভবিষ্যৎ নির্মাণ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্বাস্থ্য সেবা, পরিপুষ্টি, মহিলা সবলীকরণ আর সামাজিক বিকাশের ক্ষেত্রে আমার প্রচেষ্টার ফল আশা করা ধরনের লাভ করা এতিয়া দৃশ্যমান হয়েছে। রাষ্ট্রীয় পরিয়াল স্বাস্থ্য জরিপ 6 আর 2022-24 সনের নমুনা পঞ্জীয়ন ব্যবস্থায় এতিয়া স্বাস্থ্যসেবা আর বহনক্ষম উন্নয়নের লক্ষ্য উল্লেখ করা তৃতীয়টো লক্ষ্যত উপনীত হওয়ার ক্ষেত্রে সফলতার কাহিনী স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। ইতিহাসত পোন প্রথমবারের বাবে প্রকৃতির মৃত্যুর হার প্রতি লাখ নবজাতকর বিপরীতে 84 হ্রাস পাইছে, যেটু রাষ্ট্রীয় গড় 87 কম। ESRS 2014-16 বর্ষর প্রতি লাখ নবজাতকর জন্মর বিপরীতে 65% এক লক্ষণীয় হারত প্রতিফলিত হয়েছে। অর্থাৎ অসমে রাষ্ট্রীয় স্বাস্থ্য স্থিরাঙ্ক সমূহ উন্নত করার ক্ষেত্রে অরিহণা যোগাবলে আরম্ভ করেছে। রাজ্যখনত প্রাতিষ্ঠানিক প্রসবর হারও 87.6% বৃদ্ধি পাইছে আর দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানত হওয়া প্রসবর হার 90.7% উন্নীত হয়েছে। এই সাফল্য সমূহ সমান্তরাল বাল্য বিবাহর হার বিগত 3 বছরত

সুদৃঢ় কাঠামো স্থাপন করেছে। এই অভিযানের জড়িয়ে রাজ্যের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলত জনগোষ্ঠী সমূহ ভূমির অধিকার আর ভূমি বন্দোবস্তির সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। এতালেক 4,53,000 বিঘা ভূমির উপর 3,56,000 অধিক পরিয়ালক মালিকীস্বত্বর অধিকার প্রদান করা হয়েছে, যার ইতিহাসত ভূমির অধিকার প্রদান করার ক্ষেত্র অন্যতম বৃহৎ পদক্ষেপ হিসাবে পরিগণিত হয়েছে। বিশেষভাবে চর অঞ্চলের ডিজিটাল জরিপর উপর গুরুত্ব আরোপ করে মিশন বসুন্ধরা 4 রূপায়ণ করা হয়েছে, যার জড়িয়ে বরাক উপত্যকা আর মরাণ, মটক, আহোম, চুতিয়া, কোচ রাজবংশী আর খিলঞ্জিয়া জনগোষ্ঠী সমূহের ভূমির অধিকার সুনিশ্চিত করা হব। ভূমি সংস্কার অধিক শক্তিশালী করার লগতে কমেও 3টা প্রজন্মক ধরে অসমত বাসিন্দা হয়ে থাকা পরিয়ালর সদস্য সকলকে ভূমির আবন্টন নিশ্চিত করবলে আমার সরকারে বর্তমান প্রয়োজন ব্যবস্থা প্রয়োজনীয় বিধায়নী আর প্রশাসনিক সংস্কার সংশোধন করব। আমার সরকারে প্রজেক্ট জরিপ, প্রজেক্ট মাটি আর প্রজেক্ট অসমের এই 3টা রূপান্তরকারী পদক্ষেপর জড়িয়ে মিশন বসুন্ধরা 4 গতিশীলতারভাবে আগবাই নিব। এই পদক্ষেপ সমূহের জড়িয়ে ডিজিটালভাবে সংহত ভূমি তথ্য সমূহ, পুঁজি পঞ্জীকরণ ব্যবস্থার আধুনিকরণ আর এক ঐক্যবদ্ধ ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ি তোলা হব। অতি ক্ষুদ্র আর মজলিয়া উদ্যোগ আর খাদি উদ্যোগ সমূহের প্রসার সাধনের উদ্দেশ্যে আমার সরকারে প্রচলিত আইনের প্রয়োজনীয়তা সংশোধন আনিব, যাতে এই উদ্যোগ সমূহের ভূমি ব্যবহারের শ্রেণী পরিবর্তন সহায়া উপলব্ধ হয়। প্রদূষণ সৃষ্টি করা উদ্যোগ সমূহে এই সুবিধা সম্প্রসারণ করা নহব। রাষ্ট্রীয় সুশাসন দিবস হিসাবে পালন করা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার জন্মদিনটির দিনাখন অর্থাৎ চলিত বর্ষর 25 ডিসেম্বরত আমি মিশন বসুন্ধরা 4 আনুষ্ঠানিকভাবে আরম্ভ করি। অহা দুমহত আমি এই পবিত্র সদনের লগতে অসমৰ জনসাধারণের পর মতামত আহ্বান করি, যাতে মিশন বসুন্ধরার পরবর্তী পর্যায়সমূহ রূপায়ণের সময় রয়ে যাওয়া বিষয়সমূহ মূল্যায়ন করবা যায়। এই পরামর্শসমূহে অধিক ফলপ্রসূ আর বাস্তবসম্মত মিশন বসুন্ধরা 4 প্রস্তুত করার ক্ষেত্রে সহায় করব। স্বনির্ভরতার পথত মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযান, এক শক্তিশালী ঔদ্যোগিক পরিবেশ গড়ি তোলার ক্ষেত্রে আমার সরকার দৃঢ়প্রতিজ্ঞ। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অধীনত ইতিমধ্যে 2টা পর্যায়ত প্রায় 1,00,000 হিতাধিকারীক সহায় আগবা হয়েছে। সিএম ট্রিপুলে 1-র অধীনত 12,976গী হিতাধিকারীক ব্যবসায় সম্প্রসারণ আর স্থায়িত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিজনক 1,00,000 টাকাকৈ সুদবিহীন ঋণ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বাকি থাকা যোগ্য হিতাধিকারী সকল চলিত বর্ষত পুনের মূল্যায়ন করা হব আর এই সুদবিহীন ঋণ প্রদান করা হব। সিএম ট্রিপুলে 2-র অধীনত 75,000গী হিতাধিকারী প্রতিগীকে 75,000 টাকার প্রথম কিস্তি লাভ করেছে। উদ্যমিতা বিকাশ কার্যসূচীর সফলতার সম্পূর্ণ করার পিছত চলিত বিত্তীয় বর্ষত অবশিষ্ট 25,000 টাকা প্রদান করা হব। অধ্যক্ষ মহোদয়, সিএম ট্রিপুলের পূর্ববর্তী 2টা পর্যায়ের সফলতার উপর ভিত্তি করে মই আনন্দরে ঘোষণা করছো, আমার সরকারে চলিত বিত্তীয় বর্ষর বাছনি প্রক্রিয়া আরম্ভ করে নতুনক 50,000গী যুবক যুবতীক এই আসনির অধীন সহায়ের হাত আগবাব। এই কার্যসূচীর অধীনত বহু উদ্যোগীয় প্রধানমন্ত্রীর নিয়োগ সৃষ্টি কার্যসূচী, PMFME আর প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনার জড়িয়ে প্রতিষ্ঠানগত ঋণ লাভ করা সফল হওয়া দেখি মই আনন্দিত হয়েছো। আমার সরকারে লক্ষ্য লৈছে যে এই আসনির অধীনত অহা 5 বছরের ভিতর 10,00,000 যুব উদ্যোগীক ক্ষমতা সম্পন্ন করে তোলা হব। সিএম ট্রিপুলের বাবে এই বছর মই 500 কোটি টাকার আবন্টনের প্রস্তাব দিছো। সমৃদ্ধ উদ্যমী অসম, উদ্যমিতা আর ঋণ নিশ্চয়তা পুঁজি, অসমৰ উন্নয়নের যাত্রাক আমার নারী সকলের উচ্চাকাঙ্ক্ষা, উদ্যম আর নেতৃত্ব ক্রমাৎ অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আহিছে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের জড়িয়ে প্রায় 30,00,000 মহিলার প্রতিগীকে 10,000 টাকাক উদ্যোগ পুঁজি প্রদান করা হয়েছে। এই পদক্ষেপর ফলস্বরূপে আমার সরকারে 9,05,000গী লাখপতি বাইদেউ গড়ি তোলার

অবস্থাত মৃত্যুবরণ করা কর্মচারীক প্রায় 1619টা পরিয়ালে বয় শূন্য বীমা প্যাকেজের অধীনত 210,50,00,000 টাকার বীমা সুবিধা লাভ করেছে। ইয়ার ভিতর 1565টা পরিয়ালে প্রত্যেকে 10,00,000 টাকার মেয়াদি বীমা লাভ করেছে আর 54টা পরিয়ালর প্রত্যেকে 1 কোটি টাকার দুর্ঘটনা বীমার সুবিধা লাভ করেছে। এই পদক্ষেপর জড়িয়ে আমি কঠিন সময়ত কর্মচারী সকলের পরিয়ালের কাষত থাকি সহায়ের হাত আগবাই যাম। অগ্রিম আর্জিত বেতন বা বেতন সংলগ্ন ঋণ আসনির দরে পদক্ষেপর জড়িয়ে আমি সরকারি কর্মচারী সকলের আর্থিক কল্যাণের সমর্থন অব্যাহত রাখিম। এই আসনির অধীনত প্রায় 2642গী কর্মচারীয়ে অগ্রিম আর্জিত বেতনের সুবিধা লাভ করেছে আর 3164গী অধিক কর্মচারীয়ে বেতন সংলগ্ন ঋণ আসনির সুবিধা লাভ করেছে। পর্যটন আর ঐতিহ্যর বিকাশ, পর্যটন খণ্ডর প্রকাশ। অধ্যক্ষ মহোদয়, অস্ট্রেলিয়া, জাপান আর ইউরোপীয় সংঘর 27খন দেশে রাজ্যখনের ভ্রমণ শিথিল নির্দেশনা শিথিলতা করার সিদ্ধান্ত এক আগশারীর পর্যটনস্থলী হিসাবে গড়ি তোলার ক্ষেত্রে আমি লাভ করা সফলতার প্রতিফলন ঘটিছে। গুয়াহাটির দুবাই আর আবুধাবিল পনপটিয়া বিমান সেবা আরম্ভ করার সিদ্ধান্ত আন্তরাষ্ট্রীয় সংযোগ ব্যবস্থাক অধিক উন্নত করেছে আর থাইল্যান্ড, সিঙ্গাপুর আর ভূটানের সঙ্গে রাজ্যখনের বর্তমান সংযোগ ব্যবস্থার পরিপূরক হিসাবে এই পদক্ষেপে আমার পর্যটন, বাণিজ্য আর বিনিয়োগের সুবিধাসমূহ সম্প্রসারিত করেছে। মাননীয় মহোদয়, বার্ষিক 76,00,000 অধিক ঘরুয়া পর্যটকের আগমনে উত্তর পূর্বাঞ্চলের ভিতরতে আগশারীর পর্যটনস্থলী হিসাবে পরিগণিত হয়েছে। পর্যটকের আগমনের ক্ষেত্রে দেশের শীর্ষ 10খন রাজ্যলে উন্নত করার আমার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যত উপনীত হবলে আমি সামূহিক পর্যটন, স্থানীয় উদ্যমিতা, দর্শনার্থীর প্রয়োজনীয় আন্তঃগাঁথনি আর আতিথ্য সেবা প্রসারিত করিবর ব্যাপক হোমস্টে নীতি প্রবর্তন করিম। কেন্দ্রীয়ভাবে পঞ্জীভূত হোমস্টেসমূহক 30% মূলধনী রেহাই আর 2% সুদ রেহাই পাব। আমার সরকারে হোমস্টে পরিচালক সকলক প্রযুক্তিগত সহায়ও প্রদান করিব আর সাংস্কৃতিক আর পারিপার্শ্বিক ঐতিহ্য প্রদর্শনের এক পর্যটন প্রসার অভিযান গ্রহণ করিব। আমার সরকারে উমরাংসু, হাফলং আর মানাহত 5 তারকাযুক্ত হোটেল স্থাপনের প্রস্তাব আগবাইছে। যোগ্য প্রকল্প সমূহে 30% মূলধনী রেহাইয়ের বর্তমান প্রচলিত নিয়ম অনুসারী রাজ্যিক GST ঘুরাই পয়ার সুদ রেহাই পাব। মই নিশ্চিত যে এই ইয়ার দ্বারা প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী সকলে বিনিয়োগ করবলে উৎসাহিত হব। যুব প্রজন্মর প্রগতি, উন্নতি, যুব সবলীকরণ। আমার সরকারে দেশীয় আর আন্তরাষ্ট্রীয় পর্যায়ত সৃষ্টি হওয়া নতুন সুযোগ সমূহের আমার যুব প্রজন্ম সাজু করে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করব। অধ্যক্ষ মহোদয়, মই সদনত জানাবলে পাই সুখী যে আমার সরকারে CM ফ্লাইট, চিফ মিনিষ্টার ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবেল হিউম্যান ট্যালেন্ট পরিসর সম্প্রসারণ করার সিদ্ধান্ত লৈছে। এই আসনির অধীনত ইংরাজি, জার্মান আর অন্যান্য বিদেশী ভাষাক অন্তর্ভুক্ত করা হব। বিদেশী ভাষার প্রশিক্ষণ আর বিদেশত কর্মসংস্থানের প্রয়োজনীয় প্রস্তুতির ক্ষেত্রে প্রতিগী প্রার্থীক 1,50,000 টাকাকে সহায় আগবা হব। রাজ্যখনের সৃজনশীল যুব প্রজন্মক বিশ্বমানের দক্ষতা, উদ্যোগের অভিজ্ঞতা আর গোলকীয় সুযোগের সবল করবলে সরকারে এখন ব্যাপক এনিমেশন, ভিজুয়াল এফেকশন, গেমিং, কমিক্স এন্ড এক্সটেন্ডেড রিয়েলিটি প্রতিভা বিকাশ নীতি প্রবর্তন করিব। এই নীতিয়ে গুণগত প্রশিক্ষণ, উদ্যোগের অংশীদারিত্বতার উদ্ভাবনের জড়িয়ে প্রতিভা বিকাশের উপর গুরুত্ব আরোপ করিব। ইয়ার দ্বারা আমার যুবক যুবতী সকলে বিশ্বব্যাপী AVGCXR প্রতিভা গোষ্ঠীর অংশ হবলে সক্ষম করে তুলিব আর রাজ্যখনক সৃজনশীল ডিজিটাল অর্থনীতিক এক অগ্রণী কেন্দ্র হিসাবে গড়ে তুলিব। অধ্যক্ষ মহোদয়, অসমৰ বহুসংখ্যক নার্সে সিঙ্গাপুর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানত কর্মসংস্থাপনের সুযোগ লাভ করেছে আর এই ক্ষেত্রে উৎসাহজনক সঁহারি পাওয়া গেছে।
সেয়ে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের সকল নার্সিং মহাবিদ্যালয় ইংরাজি কথনশৈলী বা স্পোকেন ইংলিশকে ধরে সফট স্কিল প্রশিক্ষণ আরম্ভ করার প্রস্তাব মই আগবাইছো। ডিব্রুগড় রাজধানী অঞ্চল বিকাশের এক নতুন ইঞ্জিন। অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবের ঐতিহাসিক ডিব্রুগড় শহরখনক বিশ্বমানের সা সুবিধারে সমৃদ্ধ এক আধুনিক প্রশাসনিক আর উন্নয়নমুখী কেন্দ্রলে রূপায়ণ করার প্রচেষ্টা হাতত লৈছে। ডিব্রুগড়ের ইতিমধ্যে কেবাটাও বৃহৎ প্রকল্প রূপায়ণ করে থাকা হয়েছে অথবা সম্পূর্ণ হয়েছে আর ই রাজ্যের উন্নয়নের কার্যসূচীত বিশেষ স্থান লাভ করেছে। ইয়ার ভিতর 65 কোটি টাকা বয় সাপেক্ষে মুখ্যমন্ত্রীর সচিবালয়, 284 কোটি টাকা বয়ে নতুন বিধানসভা চৌহদ আর বিধায়কর আবাস, 52 কোটি টাকার নতুন আদালত ভবন, 32 কোটি টাকা বয়ের 1000 আসনযুক্ত আধুনিক প্রেক্ষাগৃহ আর খনিকর 209 কোটি টাকা বয় সাপেক্ষে এক বহুমুখী ক্রিয়া প্রকল্প আছে। এতিয়া আমার সরকারে ডিব্রুগড় জেলার পরিসীমার ভিতর ডিব্রুগড় রাজধানী চৌহদক 20 কিলোমিটার ব্যাসার্ধর অন্তর্গত অঞ্চল সামরি দ্বিতীয় রাজ্যিক রাজধানী অঞ্চল ডিব্রুগড় গঠন আর দ্বিতীয় রাজ্যিক রাজধানী অঞ্চল উন্নয়ন প্রাধিকরণ ডিব্রুগড় স্থাপন করলেও অনুমোদন জানাইছে। নিয়মীয় উন্নয়নমূলক প্রকল্পর উপরে ডিব্রুগড় রাজধানী অঞ্চলের অতিরিক্ত আন্তঃগাঁথনি উন্নয়নের আর উন্নয়নমূলক পদক্ষেপসমূহের অহা 5 বছরের 500 কোটি টাকার আবন্টন করেছো। মই এতিয়া পবিত্র সদনের সম্মুখ 2026-27 বর্ষর আমার সরকারের মুখ্য ঘোষণাসমূহ উপস্থাপন করিম। স্থানীয় উন্নয়নের বর্ধিত পুঁজি। অধ্যক্ষ মহোদয়, আমার সরকারে বিধায়ক স্থানীয় এলাকা উন্নয়ন পুঁজি 2026-27 বর্ষর প্রতিজন বিধায়কর 1,50,00,000 টাকালে বৃদ্ধি করব, 1,50,00,000 1,50,00,000 টাকালে বৃদ্ধি করব। ইয়ার 2027-28 বর্ষর পর প্রতিগী বিধায়কে 2 কোটি টাকালে বৃদ্ধি করা হব। এই আবন্টন 10% এই আবন্টনের 10% সামূহিয়া প্রয়োজন অনুসরি জরুরিভাবে পূরণ করা বা জনকল্যাণমূলক সহায়ের আছুতিয়াকৈ রখা হব। অবশিষ্ট ধন স্থানীয় আন্তঃগাঁথনি নির্মাণের কামত ব্যবহার করা হব। বরাক উপত্যকা উন্নয়ন। শিলচরের পূর্ণাঙ্গ কার্যক্ষমতা সম্পন্ন সচিবালয়কে ধরে বরাক উপত্যকা প্রশাসনিক আন্তঃগাঁথনি অধিক শক্তিশালী করার আমার সরকারে পদক্ষেপ গ্রহণ করব। বরাক উপত্যকা আর কাষরিয়া অঞ্চল উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা সুদৃঢ় করার লক্ষ্যে ভারত সরকারের পরামর্শ সাপেক্ষে শ্রীভূমিত এইমসর একটা উপগ্রহ কেন্দ্র স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হব। বরাক উপত্যকার পর্যটন আর জৈব বৈচিত্র সম্পর্কীয় সজাগতা বৃদ্ধির উদ্দেশ্যে শিলচর শহরের কেন্দ্রস্থলত আধুনিক আন্তঃগাঁথনি, প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র, দর্শনার্থীর বিভিন্ন সা সুবিধা আর সংরক্ষণমুখী পর্যটন ব্যবস্থার সজ্জিত আধুনিক পরম্পরাগত চিড়িয়াখানা এখন নির্মাণ করা হব। সকলরে খোয়া পানি। জল জীবন অভিযানের পূর্ব পর্যায়সমূহের অধীনত নির্মিত আন্তঃগাঁথনিসমূহ করার লগতে অধিক শক্তিশালী করার আমার সরকারে বর্তমানে চলি থাকা আঁচনিসমূহ সম্পূর্ণ করার কাম করব। কেন্দ্রীয় সরকারে পরিশোধ নকৰা পুঁজির যোগানের ব্যবস্থা হাতত লব। অহা 5 বছরের ভিতর রাজ্যখনের খোয়া পানি যোগান আন্তঃগাঁথনি সম্পূর্ণ আর অধিক শক্তিশালী করবর কারণে আমি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকসমূহের সাহায্য গ্রহণ করি। 112 নাগরিক সকলের এক জরুরীকালীন সঁহারি ব্যবস্থা। আমি সমগ্র 24 ঘণ্টায় কার্যক্রম হয়ে থাকা একত্রিত জরুরীকালীন সঁহারি ব্যবস্থা স্থাপন করি। ইয়ার জড়িয়ে নাগরিক সকলে একটা জরুরীকালীন নম্বর 112 মাধ্যমে আরক্ষী, অগ্নি নির্বাপক, স্বাস্থ্য আর দুর্যোগ সঁহারি সেবা লাভ করব। তদুপরি দ্রুততর আর সমন্বয় সঁহারি নিশ্চিত করার উদ্দেশ্যে দেরগাঁও লাচিত বরফুকন একাডেমিত এক আধুনিক জরুরীকালীন সঁহারি কেন্দ্র স্থাপন করা হব। প্রটন থেরাপি।
আমার সরকারে অসমত প্রটন থেরাপি প্রবর্তন।

করিব। ইয়ার ফলত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের হসপিটাল রাজ্যের সরকারি চিকিৎসা খণ্ডত এনে উন্নত কর্কট রোগত চিকিৎসা প্রদান করা দেশের ভিতরতে প্রথমখন চিকিৎসালয় হব। প্রায় 550 কোটি টাকা বিনিয়োগের স্থাপন হবলগিয়া এই প্রটন থেরাপি কেন্দ্রটি অহা 3 বছরের ভিতর কার্যক্ষম হওয়ার সম্ভাবনা আছে। এই চিকিৎসা পদ্ধতিয়ে টিউমারের জড়িয়ে শরীরত সুস্থ কোষসমূহের অধিক ক্ষতি নোহাক কর্কট রোগের বিশ্বমানের নিখুঁত চিকিৎসা প্রদান করা হব। শ্রদ্ধাঞ্জলি, শোকর সময়ত মর্যাদা। আমার সরকারে রাজ্যের বাহিরত মৃত্যুবরণ করা লোকসকলের সহদে সন্মানজনক আর মর্যাদাপূর্ণভাবে ঘুরাই অনার উদ্দেশ্যে 2025 চনের অক্টোবর মাহত শ্রদ্ধাঞ্জলি আঁচনি আরম্ভ করেছিল। এই আঁচনি আরম্ভ হওয়ার পিছত এতালেক 363টা শহদেহ সন্মান সহকারে ঘুরাই অনা হয়েছে। শোকর কঠিন সময়ত কোনো পরিয়ালে যাতে অকলে দুঃখের পরিস্থিতির সম্মুখীন মুখামুখি হবলগা নহয় তার বাবে আমি এই মানবীয় পদক্ষেপক অধিক শক্তিশালী রূপত অব্যাহত রাখিম। কিষাণ ক্রেডিট কার্ডের জড়িয়ে ঋণ প্রবাহক নতুন গতি প্রদান। অধ্যক্ষ মহোদয়, কিষাণ ক্রেডিট কার্ডের আঁচনি আমার কৃষকসকলের সহজে লাভ করবা পরম্পরাগত ঋণের এক গুরুত্বপূর্ণ উৎস। এই আঁচনি কৃষকসকলক সময়মতে কার্যকরী মূলধনী সুবিধা প্রদান করার লগতে অনানুষ্ঠানিক ঋণদাতার উপর নির্ভরশীলতা হ্রাস করাত সহায় করে। অবশ্যই 2026 বর্ষের 31 মার্চলৈকে কিষাণ ক্রেডিট কার্ডের অনাদায়ী ঋণের পরিমাণ 1935 কোটি টাকালে বৃদ্ধি পাইছে। প্রায় 3,38,000 কৃষক জড়িত হয়ে থাকা এই অনাদায়ী ঋণের ফলত নতুন ঋণ প্রবাহত প্রভাব পড়ছে। আমি কৃষকসকলক সহায় হওয়াক NPA-র বোঝা হ্রাস আর প্রতিষ্ঠানগত ঋণের সুবিধা পুনের আরম্ভ করার বাবে এক কার্য আঁচনি যুগুত করবলে ব্যাংক সমূহের সঙ্গে একলগে কাম করে আছো। ই রাজ্যখনের কৃষি অর্থনীতি অধিক শক্তিশালী করার ক্ষেত্রে অরিহণা যোগাব। মৎস্য, দুগ্ধ, মাংস আর কণী উৎপাদনত আত্মনির্ভরশীলতা। অধ্যক্ষ মহোদয়, মৎস্য আর পশুধনের ক্ষেত্রে আমার সরকারে উল্লেখনীয় অগ্রগতি লাভ করেছে। ইয়ার ফলত গ্রামাঞ্চলের পরিয়াল সমূহের মাজত জীবিকার নতুন বাট মুকলি হয়েছে। বিগত 5 বছরত মৎস্য উৎপাদন 33% বৃদ্ধি পাইছে। এতিয়া আমার লক্ষ্য হয়েছে 2030-31 বর্ষের ভিতর এই উৎপাদন 10 লাখ মেট্রিক টনলৈ বৃদ্ধি করে উত্তর পূব ভারতের মীন পালনের কেন্দ্র হিসাবে গড়ি তোলা। কণী উৎপাদনের 51% অধিক বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রে রাজ্যখনক স্বাবলম্বী করে তুলিবলে আমি দৈনিক উৎপাদন 60 লাখলৈ বৃদ্ধি করার প্রস্তাব হাতত লম। দুগ্ধ উৎপাদনও 28% অধিক বৃদ্ধি পাইছে। এই উৎপাদন 57 লাখ লিটারলৈ বৃদ্ধি করার বাবে আমি 500 কোটি টাকা বয় সাপেক্ষে দুগ্ধ সম্প্রসারণ অভিযান আরম্ভ করিম। মাংসর উৎপাদনের প্রায় 28% বৃদ্ধি পাইছে। মাংস উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরী আধুনিক পশুপালন সেবা আর কৃষকলে আগবা সাহায্যের জড়িয়ে আমি হাঁহ কুকুরা আর গাহরি পালনের ব্যবস্থা অধিক উন্নত করিম। উৎকৃষ্ট কৃষিজাত সামগ্রীর প্রসার। অধ্যক্ষ মহোদয়, সরকারে তেজপুরের লিচি, নেমু, আদা, হালধি, আনারস, জহা চাউল আর রঙা চাউলের দরে রপ্তানিমুখী উৎকৃষ্ট কৃষি আর উদ্যান শস্যজাত সামগ্রীর মূল্যর শৃঙ্খলা শক্তিশালী করার বাবে কাম করে আছে। বর্তমান আমার 45 সামগ্রীর ভৌগোলিক সূচাঙ্ক আছে। আমার সরকারে সামগ্রীর বিশ্বাসযোগ্যতা আর গোলকীয় বাজারের সঙ্গে যোগাযোগ সুনিশ্চিত করার উদ্দেশ্যে GI শ্রেণীর আর অধিক সামগ্রী অন্তর্ভুক্ত করার বাবে কাম করিব। উচ্চ মূল্যর আন্তঃরাষ্ট্রীয় বাজারত বিশেষভাবে গুরুত্ব আরোপ করে আমি অতিরিক্ত 12,000 হেক্টর ভূমি জৈবিক প্রমাণীকরণের অধীনলৈ অনার পরিকল্পনা করছো। লগতে আমার কৃষকসকলে তেওঁলোকৰ উৎপাদিত সামগ্রীর উচিত মূল্য লাভ করা সুনিশ্চিত করবলৈ সামগ্রী শুকুয়া আর পানি আঁতরা কেন্দ্র, পেক হাউস আর সংগ্রহ কেন্দ্রের জড়িয়ে সংশোধন আর মূল্য সংযোজনের প্রসার ঘটা হব। মিশন

স্নেহজুরি সোণালী মুগা রেশমক গোলকীয় কেন্দ্রল রূপান্তরের দিশে ভৌগোলিক সূচকপ্রাপ্ত সোণালী মুগার সম্পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে নিভাজ সোণালী মুগা রেশমক এক গোলকীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করলে আমার সরকারে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রালয়ের সহযোগত 450 কোটি টাকার বিনিয়োগে মিশন সেনেজরি নামে এক 3 বছরীয় পদক্ষেপ আরম্ভ করেছে। এই মিশনের জড়িয়ে পোষক উদ্ভিদের পুলি রোপণ, মুগা পলুর বীজ উৎপাদন আর পালন পোষণের আরম্ভ করে সূতা কটা, বোয়া কটা, ব্র্যান্ডিং, ভৌগোলিক সূচক প্রমাণীকরণ, ডিজিটাল অনুসরণ ব্যবস্থা, রপ্তানি আর বাজার সংযোগকে সমগ্র মূল্য শৃঙ্খলা শক্তিকরণ শক্তিশালী করা হব। ইয়ার দ্বারা 2,60,000 মুগাপালক, কাটনি, শিপিনী আর উদ্যোগী উপকৃত হব। এই মিশনের অধীনত 2028 সনের ভিতর আধুনিক সূতা কটা আন্তঃগাঁথনি স্থাপন করার মুগা উৎপাদক সমূহ 1,180টা ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ আর 30টা কৃষক উৎপাদক সংস্থা গঠিত করা হব। এই মিশনের অধীনত 8,46,00,000 টাকা বয়ে ঢকুয়াখানাত মুগা রেশম পর্যটন উদ্যান আর 10 কোটি টাকা বয়ে ধেমাজিত এটা মুগা স্পান মিল স্থাপন করা হব। ইয়ার জড়িয়ে রেশম পর্যটনক উৎসাহিত করা, রেশমের অবশিষ্ট সামগ্রীর উচ্চ মূল্যত কটা মুগা সূতালৈ রূপান্তর করা, অপচয় হ্রাস করা, নিয়োগ সৃষ্টি আর মূল্য সংযোজন অধিক শক্তিশালী করা হব। হাসিকাঠ উচ্চ বিকাশের সম্ভাবনার দ্বার মুকলি। অধ্যক্ষ মহোদয়, হাসিখণ্ড বা অগর উদ্যোগ অপরিম অর্থনৈতিক সম্ভাবনা আর ভারতের সর্ববৃহৎ হাসিকাঠ উৎপাদনকারী রাজ্য হিসাবে স্থান সর্বজন স্বীকৃত। সরকারে হাসি গছর পুলি রোপণ, সংগ্রহ, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, বিপণন আর রপ্তানির সামরি এক ভবিষ্যৎ কর্মপন্থা যুগুত করবলে হাসিকাঠ সম্পর্কে এক উচ্চস্তরীয় কেবিনেট টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্সে হাসিকাঠর মূল্য শৃঙ্খলক অধিক শৃঙ্খলাবদ্ধ করব, অতি মূল্যবান হাসিকাঠর পৰা নির্মিত সামগ্রীর ক্ষেত্রত দেশের প্রধান কেন্দ্র হিসাবে স্থিতি শক্তিশালী করবলে কেতবর সংস্কার সাধন আর পরামর্শ আগবাব। সমগ্র পাইপলাইনযুক্ত প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্কর সম্প্রসারণ। অধ্যক্ষ মহোদয়, সমগ্র স্বচ্ছ আর সুলভ মূল্যর ইন্ধন উপলব্ধ করার আমার সরকার সংকল্পবদ্ধ। ডিব্রুগড়, গুয়াহাটী, যোরহাট, তেজপুর, দরং, বাক্সা, কোকরাঝার, নগাঁও আর বরাক উপত্যকাতে ধরে রাজ্যের প্রধান অঞ্চল সমূহ পাইপলাইনযুক্ত প্রাকৃতিক গ্যাসের নেটওয়ার্ক গড়ি তোলার ব্যবস্থা হাতত লওয়া হয়েছে। মই এই সদনক অতি আনন্দরে জানাব বিচার যে সমগ্র রাজ্যতে ইতিমধ্যে 46টা CNG স্টেশন স্থাপন করার 13,500তকৈও অধিক ঘরুয়া পাইপলাইনযুক্ত গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। ইয়ার ফলত আমার বাসস্থান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যান বাহন সমূহ অধিক স্বচ্ছ ইন্ধনের যোগান নিশ্চিত হব। এই পদক্ষেপে এখন সেউজ গড়ি তোলাত বিশেষ বরঙনি আগবাব। কমপ্রেস বায়োগ্যাসের প্রসার। আমার সরকারে স্বচ্ছ আর বহনক্ষম শক্তিক উৎস হিসাবে কমপ্রেস বায়োগ্যাসের প্রসারের প্রতিশ্রুতিবদ্ধ। অয়েল ইন্ডিয়া লিমিটেডে গুয়াহাটী, তিনচুকিয়া, শিবসাগর, যোরহাট আর শিলচর 5টা কমপ্রেস বায়োগ্যাস প্রকল্প স্থাপনের পরিকল্পনা করেছে। তিনচুকিয়ার প্রকল্পের কাম ইতিমধ্যে রূপায়ণ হয়ে আছে আর ইয়ার প্রায় 40% অগ্রগতি হয়েছে। ইয়ার উপরি বরপেটা জেলার কলগেসিয়াত সুজুকি, R&D সেন্টার ইন্ডিয়া, NDDB আর নর্থ ইস্ট ডেইরি অ্যান্ড ফুডস লিমিটেডর মাজত অংশীদারিত্বের একটা নতুন CBG প্রকল্প বিকশিত করে থাকা হয়েছে। এই ক্ষেত্রে অধিক বিনিয়োগ আকর্ষণ করার উদ্দেশ্যে আমার সরকারে এক বিশেষ CBG নীতি চূড়ান্তকরণ প্রক্রিয়া আছে। এই পদক্ষেপসমূহে স্বচ্ছ শক্তির উৎপাদনের বৃদ্ধি করার সহায় করব আর কমপ্রেস বায়োগ্যাসের এক মুখ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করব। গুয়াহাটির ভূগর্ভস্থ বৈদ্যুতিক নেটওয়ার্ক। অধ্যক্ষ মহোদয়, গুয়াহাটির আন্তঃগাঁথনির আধুনিকরণ
সৌন্দর্য বর্ধন আর জনসাধারণ সুরক্ষার বাবে চহৰৰ উপরে বই যাওয়া বৈদ্যুতিক নেটওয়ার্কক পর্যায়ক্রমে ভূগর্ভর কেবললৈ স্থানান্তর করার বাবে মই 2,500 কোটি টাকার এক প্রকল্প ঘোষণা করেছো। ইয়ার প্রথম পর্যায়ত 5টা প্রধান অংশ সামরি লবলৈ RDSS আসনির অধীনত 200 কোটি টাকা ব্যয় করা হব। এই প্রধান অংশ কেইটা হৈছে পল্টন বাজার স্কোয়ার, পল্টন বাজারের পর ভরলুমুখর এটি রোড, ভরলুমুখর পর পদুমপুখুরীলৈ MG রোড, পল্টন বাজারের পর GMCH রোডলৈ GS রোড, GMCH রোডক অন্তর্ভুক্ত করে আর ভঙাগড়ের পর অসম সচিবালয়কে GS রোড, গুৱাহাটী রিং রোডের কাষেৰে মেট্রো রেল। আমার সরকারে গুৱাহাটী রিং রোডের কাষেৰে বা উপরে একটা মেট্রো রেল ব্যবস্থা সংযোজনের সম্ভাবনা সন্দর্ভত অধ্যয়ন কাম হাতত লব। ইয়ার উদ্দেশ্য হল উপগ্রহীয় শহর সমূহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে পথ তথা রেল যোগাযোগ ব্যবস্থা সামরি রিং রোডের চারিওকাষে মহানগরীর যানজট হ্রাস করে নগরীয় বিকাশক ত্বরান্বিত করা। 55 কিলোমিটার এটা গ্রীনফিল্ড উত্তর বাইপাস আর ব্রহ্মপুত্রের উপর 3 কিলোমিটার দৈর্ঘ্যর এখন 6 লেনযুক্ত দলংসহ রাষ্ট্রীয় ঘাইপথ 27ক 6 লেনলৈ সম্প্রসারণে রূপায়িত হবলগা 221 কিলোমিটার দৈর্ঘ্যর গুৱাহাটী রিং রোড প্রকল্পটো নগরীয় যাতায়াতের ক্ষেত্রত এক উল্লেখযোগ্য পরিবর্তন আনিব। জাইকার সহযোগত সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম, জাগিরোডত থকা টাটা ইলেকট্রনিক্স ওসাত প্রকল্পর ক্ষিপ্র অগ্রগতির ভিত্তি করে অসমত ভারতের অগ্রণী সেমিকন্ডাক্টরের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করবলে আমার সরকার দায়বদ্ধ। জাপান আন্তরাষ্ট্রীয় সহযোগী সন্থা সহিতে অংশীদারিত্বে আমি প্রায় 1,164 কোটি টাকা বয়ে 5 বছরের বাবে অসম সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এন্ড ম্যানুফ্যাকচারিং এন্ড ইনভেনশন প্রকল্প আরম্ভ করার প্রস্তাব করেছো। এই প্রকল্পটে বিশ্বমানের আন্তর্গাঁথনি সৃষ্টি করে গোলকীয় বিনিয়োগ আকর্ষণ করার বাবে এক সুকিয়া পরিবেশ গড়ি তুলিব। এই প্রকল্পই কর্মসংস্থাপনের সুযোগ সৃষ্টি করার লগতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র আর মজলিয়া উদ্যোগসমূহ শক্তিশালী করিব। অসমক ভারতীয় সেমিকন্ডাক্টর বিপ্লবর ক্ষেত্রত এক অগ্রণী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রত এই প্রকল্পই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করিব বলে মই আশা করা হয়েছে। এরোস্পেস যন্ত্রাংশ উৎপাদন, অধ্যক্ষ মহোদয়, রাজ্যখনত ক্রমবর্ধমান বিমান পরিবহন আন্তঃগাঁথনি আর অসম MRO নীতির 2025-র উপর ভিত্তি করে এরোস্পেস যন্ত্রাংশ উৎপাদন খণ্ডত বিনিয়োগের বাবে অসম এক উপযুক্ত স্থান হিসাবে উদ্ভাসিত হওয়ার পথত অগ্রসর হয়েছে। এই খণ্ডটোত উন্নয়ন ক্ষিপ্র করবলৈ আর বিমান তথা প্রতিরক্ষা উৎপাদনের অনুকূল পরিবেশ গড়ে তুলিবলৈ মই এরোস্পেস যন্ত্রাংশ উৎপাদন আর ইয়ার সহিতে জড়িত আন্তঃগাঁথনি নির্মাণের বাবে 100 কোটি টাকা ধার্য করেছো। এই পদক্ষেপে বিনিয়োগ বৃদ্ধি করার লগতে স্থানীয় যোগান ব্যবস্থা শক্তিশালী করিব। তদুপরি এই পদক্ষেপে মেলাপতি সম্পর্কীয় সেবার প্রসার ঘটার লগতে আনুষঙ্গিক উদ্যোগসমূহের বিকাশত সহায় করিব বলে আশা করা হয়েছে। আসামসেট ভারতের প্রথমখন রাজ্য সরকার অধীনস্থ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ প্রণালী, বিগত বর্ষর বাজেটত ঘোষণা করা অনুসরি আমার সরকারে ভারতের প্রথমটো রাজ্য সরকারের অধীনস্থ পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ প্রণালী স্থাপিত করার প্রচেষ্টা অব্যাহত রাখব। উচ্চমানের উপগ্রহ ভিত্তিক তথ্য আর প্রয়োগের জড়িয়ে আসাম সেটে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের নিরীক্ষণ, কৃষি আন্তঃগাঁথনি আর জলবায়ু সহনীলতা সহায় করব। উন্নত অসমৰ বাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রশাসন, সেৱাহাতিক পরবর্তী প্রজন্মর কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত নাগরিক সেবা মঞ্চ হিসাবে উন্নত করা হব। একে সময়তে ই আদালত, ভার্চুয়েল শুনানি, ই ফাইলিং আর ডিজিটাল ন্যায় সেবার জড়িয়ে প্রযুক্তিচালিত ন্যায় ব্যবস্থা
ন্যায় প্রদান ব্যবস্থা অধিক সম্প্রসারিত।

অঞ্চলত গ্যাস সংযোগ সম্প্রসারিত করবলৈ পায় মই পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাসের উপর আরোপিত ভেটর পরিমাণ 14.5% হ্রাস করার প্রস্তাব আগবাইছো। তদুপরি খনি আর খনিজাত তথা বন বিভাগের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা হয়েছে যাতে বন রয়্যালটির উপর যথোচিত জিএসটি সংগ্রহের নিশ্চিত আর কর ফাঁকি রোধ করবা যায়। আবকারী বিভাগ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2025-26 বর্ষত আবকারী বিভাগের রাজহ সংগ্রহ যথেষ্ট বৃদ্ধি হয়েছে। যা বছর 3609 কোটি টাকার তুলনাত এই বছর বিভাগে আবকারী রাজহ 4054 কোটি টাকা সংগ্রহ করেছে। অবৈধ সুরার ব্যবসায় রোধ আর জনস্বাস্থ্যর সুরক্ষার প্রতি আমার সরকার দায়বদ্ধ। 2025-26 বর্ষর অবিরত অভিযান আর সতর্কমূলক ব্যবস্থার জড়িয়ে বিভাগে 24,228টা আবকারী অপরাধ পঞ্জীয়ন করার লগতে 1,52,295 লিটার অবৈধ সুরা জব্দ করেছে। কর বিভাগটি অধিক কার্যকরী, স্বচ্ছ আর রাজহ সংগ্রহের অনুকূল করে তুলিবলে আমি বর্তমানের মূল্যভিত্তিক শুল্ক গাঁথনি অধিক যুক্তিসঙ্গত করে তুলিছো। বিধিসন্মত পদ্ধতিরে রাজ্যের পরম্পরাগত পণ্যসমূহ উৎপাদন আর বিপণনক উৎসাহিত করবলে আমার সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। অবৈধ উৎপাদন আর বিতরণক নিরুৎসাহিত করার লগতে সুলভ মূল্যত বিধিসন্মত উন্নত মানের সুরা বিকল্প প্রদান করার উদ্দেশ্যে আমার সরকারে অসমত প্রস্তুত সুরার ব্যবস্থা করেছে। অধ্যক্ষ মহোদয়, যোগান শৃঙ্খলার নিরীক্ষণ ব্যবস্থা শক্তিশালী করবলৈ আর অনুমতি নোহাকৈ সুরা অন্য পথলৈ যাওয়ার ক্ষেত্রে যাওয়ার চেষ্টা প্রতিরোধ করবলৈ সুরার আন্তরাজ্যিক পরিবহনের ডিজিটাল লক ব্যবস্থা প্রবর্তন করা হব। ইয়ার জড়িয়ে ডিস্টিলারি উৎপাদন কারখানা তথা পাইকারি গুদামের পৰা সুরা সরবরাহ নিয়ন্ত্রণ পৰা যাব। রাজ আর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার সরকারে 2031-32 চনের ভিতর 4,000 কোটি টাকা সংগ্রহের এক উচ্চাভিলেখী লক্ষ্য নির্ধারণ করেছে। ইয়ার ভিতর স্টাম্প ডিউটি, পঞ্জীয়ন মাচুলেরপরা 3,000 কোটি টাকা আর ভূমি রাজহর প্রায় 1,000 কোটি টাকা সংগ্রহ করা হব। সম্পত্তির মূল্য আর প্রকৃত বজার মূল্যের মাজত সামঞ্জস্য রক্ষা করা, মূল্য কম করে দেখা প্রবণতা হ্রাস করা আর রাজ্যের প্রাপ্ত রাজহ নিশ্চিত করার উদ্দেশ্যে আমি এক বৈজ্ঞানিক জিআইএস ভিত্তিক আঞ্চলিক মূল্য নিরূপায়ন ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করেছো। পোন প্রথমবার ভূমি রাজহক জন ভিত্তিক মূল্য নিরূপণের সঙ্গে সংযোগ করা হব। ইয়ার ফলত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে একেলগে বিকাশ লাভ করা এক গতিশীল রাজ ব্যবস্থার সৃষ্টি হব। ইয়ার উপরি উচ্চ মূল্যর অনাকৃষি ভূমির রাজ ব্যবস্থাটি যুক্তিসঙ্গত করে তোলা হব। অবশ্যই সরকারে কৃষিভূমি আর গ্রামাঞ্চলের ভূমি রাজ বৃদ্ধি নকরে। সহজলভ্য আর তৃণমূল পর্যায়ের অংশগ্রহণ বৃদ্ধি করবলৈ ই খাজনা, গাঁও পঞ্চায়েত, নগরীয় স্থানীয় নিকায় আর গাঁও প্রধানসকলের জড়িয়ে ভূমি রাজ সংগ্রহ করা প্রক্রিয়াটি বহুমুখীকরণ করা হব। অতিরিক্ত আইনি স্বীকৃতিপ্রাপ্ত লেনদেন সমূহ বাধ্যতামূলক পঞ্জীয়নের আওতালে আনি আমার সরকারে রাজহর ভেটি অধিক সম্প্রসারিত করব। পরিবহন বিভাগ, মাননীয় অধ্যক্ষ মহোদয়, যা বিত্তীয় বর্ষত 1,914 কোটি টাকার তুলনাত পরিবহন বিভাগে 25-26 বর্ষত 2,123 কোটি টাকা রাজহ সংগ্রহ করেছে। কর আর ফিটনেস প্রমাণপত্র নথকা বাহনসমূহ নিয়মীয়করণের আমার সরকারে এখন এককালীন নিষ্পত্তি আসনি প্রবর্তন করার লগতে নিরীক্ষণ আর রাজ সংগ্রহ অধিক শক্তিশালী করবলে একটা পরিবহন কর নিরীক্ষণ গোট গঠনের প্রস্তাব করেছে। বৈদ্যুতিক বাহনের ব্যবহারক অধিক উৎসাহিত করবলৈ এই বর্ষত বৈদ্যুতিক বাহন ক্রয় করা নাগরিকসকলের মই 3% মটর বাহন কর রেহাই ঘোষণা করেছো। এই সুবিধা লাভ করবলগা বৈদ্যুতিক বাহন সমূহের শ্রেণী সমূহ সন্দর্ভত বিতং নির্দেশনাবলী বিভাগের তরফের জারি করা হব। খনি আর খনিজ বিভাগ, মাননীয়

0: পশুপালন আর বাণিজ্যর সহিত জড়িত সাধারণ লোকক আর্থিকভাবে সহায় করেছে? কারণ অর্থনীতির এই মূল স্তম্ভসমূহে বাবে করা ব্যয়ের দ্বারাহে সাধারণ মানুষের জীবন আটাইতক বেশি সমৃদ্ধ আর সুখী হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন রাষ্ট্রীয় গণতান্ত্রিক মোর্চা সরকারে রাইজর আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে বদ্ধপরিপক্ক। রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার নবপ্রজন্মক উদ্দেশ্যে করা উদ্দেশ্যে লিখা রচনাত এক সুন্দর সাধনার দেশ গড়ার সপনের কথা উল্লেখ করেছে। আমিও সেই পথেরে ধাবমান হয়েছো। আমার রাজ্যখনের উন্নয়নের ক্ষিপ্রতর প্রাক ক্ষিপ্রতর করার লক্ষ্য আমার। আমি আমার উদ্দেশ্য যাতে সচা অর্থত স্বাভিমানে কব পারো, বাজক দবা বাজক শঙ্খ বাজক মৃদং খোল, অসম আকৌ উন্নতি পথত, জয় অসম বল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2025-26 বিত্তীয় বর্ষর বাজেট প্রাক্কলন মই পবিত্র সদনের বিবেচনার বাবে উত্থাপন করেছো। 2026-27 বর্ষর বাজেট প্রাক্কলনত রাজ্যের একত্রিকৃত নিধির মুঠ 1,51,843.23 কোটি টাকার প্রাপ্তি প্রদর্শন করা হয়েছে। ইয়ারে 1,18,562.23 কোটি টাকা রাজহিতানত আর বাকি থাকা 33,281 কোটি টাকা মূলধন হিতানত। বিভিন্ন উৎসর অহা একত্রিকৃত নিধির আনুমানিক প্রাপ্তির হিসাব মই তালিকা নং একত উল্লেখ করেছো। রাজহুয়া হিতানত 1,34,466.22 কোটি টাকা আর উপনিমিত্ত পুঁজির অধীনত 2,000 কোটি টাকা যোগ হওয়ার পিছত সর্বমুঠ আদায়ের পরিমাণ হব 2,88,309.45 কোটি টাকা। ইয়ার বিপরীতে 2026-27 বর্ষ রাজ্যখনের একত্রিকৃত নিধির পা সর্বমুঠ ব্যয়ের পরিমাণ 1,56,714.88 কোটি টাকা হব বলে অনুমান করা হয়েছে। ইয়ারে রাজহিতানত ব্যয় আনুমানিক 1,18,562.23 কোটি টাকা আর মূলধন হিতানত ব্যয় আনুমানিক 38,152.65 কোটি টাকা। 2026-27 বর্ষর একত্রিকৃত নিধির মঞ্জুরি অনুসারে ব্যয়সমূহ প্রাক্কলন তালিকা নং দুইত দেখা হয়েছে। রাজহুয়া হিতানর হওয়া ব্যয় 1,26,369.57 কোটি টাকা আর উপনিবৃত্ত পুঁজির অধীনত 2,000 কোটি টাকায় বছরটির সর্বমুঠ প্রাকলিত ব্যয়ের পরিমাণ হব 2,85,084.45 কোটি টাকা। একদরে বছরটোত হওয়া প্রাকলিত লেনদেনের বাবদ আনুমানিক 3,225 কোটি টাকা রাহি হব। ইয়ার লগতে বছরটোর আরম্ভণিত ঘাটি 3,644.26 কোটি টাকার হিসাব মিলালে 2026-27 বর্ষর শেষত বাজেট ঘাটির পরিমাণ 419.26 কোটি টাকা হবগে। 2026-27 বিত্তীয় বর্ষর বাজেটর রাজ্যের মুঠ ঘরুয়া উৎপাদনের 3% বিত্তীয় ঘাটির লক্ষ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ। জয় অসম, ভারত মাতা কি জয়।
1: জনসাধারণের আশীর্বাদত গভীর বিনম্রতা কৃতজ্ঞতার দায়বদ্ধতার আজি পবিত্র সদনের মজিয়াত সরকার নতুন কার্যকালের প্রথম বাজেট উত্থাপন করলে জয়ন্ত মল্ল বুড়াদেবে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর দূরদর্শী নেতৃত্বত সরকারখনে অহা 5টা বছর কি ধরনের আগবাড়ি তার রূপরেখা প্রস্তুত করে আসলতে কথারে নহয় কামেরে তাক প্রতীয়মান করবলৈ প্রয়াস করার এটা প্রতিফলন আমি দেখিবলৈ পালো এই বাজেটত। কৌটিল্যর অর্থশাস্ত্রেরপৰা সুশাসনের বিষয়ে উদ্ধৃতি দি শেষত তেখেতে বাজক দবা বাজক সংখ্য বাজক মৃদং খোল, অসম আকৌ উন্নতি পথত, জয় অসম বল, গোটেই অসমখনক উন্নতির দিশলৈ লৈ যোৱাৰ ক্ষেত্ৰত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসম সরকারখনে কি ধরনের আগবাড়িব তার এটা খতিয়ান দাঙি ধরিলে সেই বিষয়ে এটা রূপরেখা প্রস্তুত করে তাক রাইজর আগত অবগত করালে বিত্তমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াদেবে। রাইজর আশা আকাঙ্ক্ষা পূরণ করার ক্ষেত্রে এই সরকারখন বদ্ধপরিকর। রূপকুয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালাদেবে নবপ্রজন্মক উদ্দেশ্য করে লিখা সুন্দরর সাধনার দেশ গড়ার যে সপোনের কথা কৈছিল সেই সপোন যেন এই সরকারখনেও দেখিছে আর সেই সপোনক বাস্তবায়িত করার বাবে যেন আন্তরিকতার প্রয়াস করব তারে উল্লেখ করিলে আজি বাজেটত। আজি আমাক কারিকরী দিকত সহযোগ করিলে বিজয় দাস, বিশ্বদেব স্বর্গীয়ারী, ধীরাজ বৈশ্য, নিখিল শর্মা আর রঞ্জিত দৈমারিয়ে আজির আমার এই পোনপটিয়া প্রচারের দলটক নেতৃত্ব দিছিল সহকারী সঞ্চালক কার্তিক সূত্রধরে। আমার নিয়ন্ত্রণ কক্ষের পর যখন সহযোগ করলে তার ভিতর কিশোর কুমার শর্মা, অপূর্ব কৃষ্ণ বুড়াগোহাঁই প্রমুখে নিয়ন্ত্রণ কক্ষ থাকা প্রতিগী ব্যক্তি, ট্রান্সমিটার থাকা সকলকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো এই প্রচার সুকলমে আপনাদের মাজলে লোবে তথা ভারতবর্ষ বিভিন্ন ঠাইরপা যখন আমার আজির এই পোনপটিয়া প্রচার শুনে আছে প্রতিগী শ্রোতাক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এটা মই ইন্দ্রজিৎ দাসে আপনার উভতাই লোক বিচার আকাশবাণীর মূল স্টুডিওল যত উপস্থিত আছে ময়ূরী দত্ত।
2: বিত্তীয় বর্ষৰ বাবে উত্থাপন কৰা বাজেটৰ পোনপটীয়া প্ৰচাৰ শুনিলে। বিৱৰণী আগবঢ়ালে ইন্দ্ৰজিৎ দাসে। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আছিল কাৰ্তিক সূত্ৰধৰৰ।
3: হামাৰা উদ্দেশ্য থা কি আজ কি গীত জো হমে এক সি অনুভূতি দে রহে হ্যাঁ, লেকিন ফির ভি হামারে বহুত সারে শ্রোতাও নে শাস্ত্রীয় রাগো কা জিক্র কিয়া হ্যায় জিসকা আজ হম ইহাঁ পর পঠন করেঙ্গে, উসকো পড়েঙ্গে তাকি আচ্ছা লাগেগা আজ কা এই কার্যক্রম কি শাস্ত্রীয় রাগ কন রাগ আপকো প্রভাবিত করতা হ্যায় আর কিস তরহ সে প্রভাবিত করতা হ্যায় ইয়ে ভি জানে কা অবসর হমে মিলেগা। এক শ্রোতা লিখতে হ্যায় কি আজ আপ পহেলি লেকর আয়ে হ্যায় জিসমে দো বাতে উবর কর সামনে আয়ি হ্যায়, সির্ফ শব্দো কে আধার পর গানে চুনে আর ও একই ভাব আর মুড কে হো তো শায়দ রাগ অলগ অলগ হ্যায়, লেকিন আগর সির্ফ শাস্ত্রীয় রাগ কো আধার বানায়ে তো দিয়ে গয়ে শব্দো মে কুছ গানে শায়দ নহীঁ হ্যায়। হ্যাঁ, অন্তরে মে কহীঁ এক দো শব্দ হ্যায়, ইসলিয়ে আগর একই জ্যাসি ধুন পর গানো আর একই রাগ কি বাতে তো ঠান্ডি হওয়ায়ে আর আপনে কুছ গানো কা জিক্র কিয়া হ্যায় আর বহুত সহি কিয়া হ্যায়। হ্যাঁ, লেকিন আপ জিস রাগ কা জিক্র কর রহে হ্যায় ও শায়দ না হো। আপ লিখতে হ্যায় কি আজ মেরে হিসাব সে তো রাগ ইমন হি চুনা হোগা আর মে এসা মানতা হুঁ আর ইসি রাগ পর কই গানে রখে গয়ে হ্যায় আর আপনে আগে ভি লিখা হ্যায় কি কুছ রাগ পাহাড়ি পর ভি আধারিত হো সকতে হ্যায়। ওহীঁ এক শ্রোতা লিখতে হ্যায় কি গীতো কা কিসি না কিসি রাগ সে ক্যা নাতা উসকে বারে মে জানকারি আজ কে কার্যক্রম মে ক্যা হমে মিলেগি, ভেসে কোই ভি গীত হো ও ফিল্মো মে উস দৃশ্য পর বানায়া জাতা হ্যায় আর ও গীত কিসি রাগ পে আধারিত হি বনেগা। ইয়ে রাগ কন সে হ্যায় ইয়ে হমারে কই গুণী রেডিও শ্রোতা হি জানতে হ্যায়। ভেসে আজ কে গীতো কো আপনে ভি কিসি রাগ কা জিক্র কিয়া হ্যায় উস পর জাদা সঙ্গীতবদ্ধ কিয়া হুয়া লাগতা হ্যায় পর মুঝে পক্কা পতা নহীঁ। ভেসে মেনে সভি গীতো কি লিস্ট ভি ভেজ দি হ্যায়, দেখে কিতনে গীত মেরি লিস্ট কে বচতে হ্যায়। জি হ্যাঁ, সবসে বড়ি বাত ইয়ে, আর হমনে জো আপকো শব্দ দিয়ে উন শব্দো কে আধার পর তো হম সির্ফ শাস্ত্রীয় রাগো কা অন্দাজা নহীঁ লগা সকতে হ্যায়, হ্যায় না। এক শ্রোতা লিখতে হ্যায় কি কুছ গীত আপনে অস্তিত্ব কো ইতনা বড়া বনা লেতে হ্যায় কি ও সির্ফ কিসি কা লিখা ইয়া কিসি কা লয়বদ্ধ গীত হি নহীঁ রহ জাতা, ভি দশকো তক আপনে সুননে ওয়ালো কে হৃদয় মে বস জাতে হ্যায়। জেসে কি আজ কে ইবারত কে গীত জিনকে বোল তো অলগ হ্যায় মগর ধুন কমোবেশ এক সি হ্যায়, অতীত কি পরছাই কো টটোলে তো অর না জানে কিতনে এসে গীত কহীঁ না কহীঁ সাঁস লে রহে হোঙ্গে ইয়ানি উমড় রহে হোঙ্গে, মন কা আঙন ভিগ রহা হ্যায় আর মে সোচ রহি হুঁ ক্যা কভি এসা ভি কোই ওয়ক্ত থা জব মেরে সাথ ইয়ে গীত নহীঁ থে, তো একই জবাব আতা হ্যায় গীত চাহে কোই ভি হো ইয়ে গীত হি হমারে মিত্র হ্যায় সহোদর হ্যায়, ইন গীতো নে হি হর উদাসী কো মুস্কান মে আর অবসাদ কো হৌসলে মে বদলা হ্যায়। জেসে কি ইয়ে গীত আপনে কুছ গীতো কা জিক্র ভি কিয়া হ্যায়, বিলকুল সহি কাহা আপনে, বস উনি গীতো কো আজ হম লেকর আয়ে হ্যায়। তো অভি আপনে জো গীত সুনা থা ফিল্ম নওজওয়ান সে উসকো ধ্যান মে রাখিয়ে আর সুনিয়ে কার্যক্রম কা ইয়ে আগলা গীত, আপকো লাগতা হ্যায় কি হ্যাঁ বিলকুল ব্যাসা হি তো হ্যায় ইয়ে গীত।

0: সমূহ ছাত্র ছাত্রীলৈ প্রীতি আর শুভেচ্ছা জানাই আজির অনুষ্ঠান মুকলি করছো। আজি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলের আগবাইছ এখনি রূপক, আকাশ আমাক অকনি আকাশ দিয়া। রূপকখনি রচনা ডক্টর দীনেশ চন্দ্র গোস্বামীর। আজি শুনা ইয়ার দ্বিতীয় তথা শেষ খণ্ড। মইনাহত, ইয়ার আগর খণ্ড তোমালকে লগ পাইছিলা জবা, বুবু, লুকুমামি আর মুকুল মামাক, মনত আছেনে? মামি আর মামার পৰা আমার আকাশখন সম্বন্ধে ভালেমান কথাই শুনিছিলা। জবা আর বুবুয়ে জানিব বিচরা কথাবোৰ মামি আর মামায় কি সহজভাবে বুঝাই দিছিল তোমালকেও নিশ্চয় বুঝি পাইছা নহয় জানো? মইনাহত, জবা আর বুবুয়ে আজি কেনে ধরনের প্রশ্ন লৈ লুকুমামি আর মুকুল মামার ওসর চাপিছে আর মামি আর মামায়ে কি উত্তর লৈ সাজু হয়েছে তাকেই শুনো আহা।
1: আকাশখনৰ যেন কোনো সীমা নাই, তুমি যিমানে দূৰলৈ চাবা সিমানে দূৰলৈকে আকাশ। এই আকাশতে তৰাৰ ৰাজ্য, তাৰকা ৰাজ্যবোৰ আছে। ইয়াতেই আছে কোটি কোটি তৰা, ইয়াতেই দিনত ওলায়

শ্রোতাসকলে আমার কেন্দ্রর হাতৰি অনুষ্ঠানৰ বাবে আকাশবাণী নগাঁও এই ফেসবুক পেজৰ জৰিয়তেও গীতৰ অনুৰোধ কৰিব পাৰে। শ্রোতাসকলে আমার পেজ দিলে মেসেজ পঠিয়াব পাৰে অথবা কমেন্ট কৰিব পাৰে।

0: চিংগুলে
1: বোর্ডত থকা অঙ্কটো রুবুলে করে দিব।
0: মই শঙ্কিত হয়ে উঠিল, দশম শ্রেণীর পাঠ্যপুথির একটা অঙ্ক করাতো ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্রর বাবে কেনেক সম্ভব। কিন্তু নির্দেশ দি স্যার উলাই গল, মই বন্দী হয়ে রলো দশম শ্রেণী কোঠাত। মূর সন্মুখত এখন বৃহৎ কোলা বোর্ড, মূর পিছফালে শ্রেণীর ছাত্রছাত্রী সকল। এই ছাত্রছাত্রী সকলের মাজতে কোনোবা কোনত বহি আছে মূর নিজা বাইদেউ। পিছফালের পর দুটামান ছাত্রই চিঞরিছিল, মই বোর্ডত পাতি থৈ দিয়া অঙ্কটোলৈ চাইছো, পারিম নে? মূর মগজুত দেখুন একুকে সুমুয়া নাই, সব খেলি মেলি লাগি গৈছে। আর হঠাৎ মূর মনত পড়ে গল, কেইদিনমানের আগতে গণিতর পাঠত শিকা অঙ্কটোর ফর্মুলাটো মনত পড়ে গল। পূরণের এই নতুন সূত্রটো কিছুদিনের আগতেহে শিকাইছিল স্যারে। মই তৎক্ষণাৎ বোর্ডত অঙ্কটো করে শ্রেণীকোঠারপর উলাই দৌড়বলে ধরল। ষষ্ঠ শ্রেণীর কোঠার ফালে দৌড়ি যাওতে গোটেই স্কুলখনের ছাত্রছাত্রীয়ে দুয়ার খিড়কির মুখত জুম বান্ধি মূলে চাই আছিল। দুপরিয়া পানি খাওয়া ছুটির সময়ত মই শ্রেণীকোঠার এচুকত বহি আছিল। উপরের শ্রেণীর ছাত্রছাত্রীবুরে মুখ সাবলে আমার শ্রেণীকোঠালৈকে আহিছিল। বাইদেউর লগরবুর আহি কৈছিল,
2: এ চাও চাও মাতুর ভাইক কোনটো চাও, ও কোনটো চাও।
0: মই লাজত হেমেনা হেমেনিকৈ চুক এটাত বহি আছিল। মূর ভয় হৈছিল অঙ্কর উত্তর যদি ভুল হয় তেন্তে স্যারে আহি মোক শাস্তি দিব। কিন্তু সেইদিনা স্যার আমার শ্রেণীকোঠালৈ দ্বিতীয়বার অহা নাছিল। স্কুল ছুটি হওয়াত মই দৌড়া দৌড়িকৈ পথারর মাজেরে ঘরলৈ গৈছিল। রাতি শোয়ার পর দেউতাই মাক কৈছিল,
3: আজি সরুদয়ে দশম শ্রেণীত গৈ অঙ্ক করে থৈ আহিল, এদিনই মেট্রিক পাস করবই চাবি, আমার বংশর প্রথম মেট্রিক পাস হব।
0: সেই বছর স্কুলের বার্ষিক ক্রীড়া সপ্তাহর সমারোহত আমার অঙ্কর স্যারে মোক স্কুলখনের শ্রেষ্ঠ ছাত্র হিসাবে ঘোষণা করেছিল।